কালে রাখো সামনা নুকুইয়া আহমদ বান্দা হামনানু আহমদু বাম্বা যাজে ইরক না বায়র হামনানু কুইচাগা আহমদু বাম্বা যাজে ইরক না বায়র হামনানু আহমদু বাম্বা যাজে ইরক না বায়র হামনানু কুইচাগা আহমদু বাম্বা।